আকাশবাণী ভবানীপাটনা, সময় বর্তমানে প্রাতঃ 5:56 26 সেকেন্ড, আজ শনিবার 1948 শতাব্দ, বৈশাখ 26 দিন, 2026 মশিয়া মই মাসের 16 তারিখ। অনুভবর অসরন্তী ভণ্ডার মহাপ্রভু শ্রীজগন্নাথঙ্কু অশেষ ভক্তি প্রণতি তথা অগণিত শ্রোতাবন্ধুঙ্কু হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রথম অধিবেশন। কার্যক্রম আম কেন্দ্রর প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটার তথা 1206 কিলোহার্জ যোগে, এফএম্রে 100.3 মেগাহার্জ এবং নিউজ চ্যানেল এআইআর আপ মাধ্যমে আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্রর

ব্রহ্ম সচিদানন্দ। জীব কিন্তু ইহলোক ও পরলোকরে দুঃখ ভোগি থাকে। ব্রহ্ম তার হৃদয়ের থাই মধ্যে তাহাপাই দুর্লভ হয়ে পড়ি থাকে। যে পুরুষ হৃদয়ের বিষয় বাসনা উৎপাটন করে নিজের ব্রহ্মস্বরূপ উপলব্ধি করে থাকে, সে সুখ দুঃখ ভোগ করে না। ভোগ্য ভোক্তা অবস্থার ঊর্ধ্বক উঠি আনন্দ পাই থাকে। যাহার এই স্বরূপ জ্ঞান ন থাকে সে মধ্য প্রেম ভক্তি বলরে সুখ দুঃখাতীত অবস্থাকে উত্তীর্ণ হয়ে যাইপারে।

দ্বারা যত্নরে সজাই সাবিত্রী দেবী রূপে স্থাপন করে ধূপ দীপ গন্ধ পুষ্প অর্পণ করতে পঞ্চবর্ণ মুরুজরে মণ্ডল কাটি গণপতি ঘট স্থাপন করা যায়। পাচিলা আম্ব পণস সপুরি তাড়সজ নড়িয়া কদলী প্রভৃতি নানা জাতির পক্ক ফল ও ধুয়া মুগ নৈবেদ্য রূপে বড়া যাই থাকে। বটবৃক্ষ মূলে পূজা করিবার বিধান রয়েছে। বটবৃক্ষ মূলে নকলে মধ্যে তাহার ডাল খণ্ডে মণ্ডল নিকটরে থুই প্রথমে তাহাকু পূজা করা যাই থাকে। ডালকু স্নান করাই ফুল চন্দন দিই ব্রতকারিণী প্রণাম করে স্তুতিগান করে থাকে। আমি সমস্তে ধর্ম বিশ্বাসী, সবু দেবী আম নিকটরে সমান। প্রত্যেক দেবীঙ্কর পূজা ব্রত আমি ভিন্ন ভাবে পালন করে থাও। তাহা তিথি বার নক্ষত্র দেখি আয়োজিত হয়ে থাকে। অনেক ব্রত পুরুষ স্ত্রী বাড়ক বাড়িকা সমস্তে পালন করতে। কেতক ব্রত স্ত্রী পুরুষ উভয় করতে, কেতক ব্রত সধবা নারী মানক লাগি, আতক কেবল বিধবা মানক লাগি উদ্দিষ্ট। কুমারী কন্যা মধ্যে স্বতন্ত্র উৎসব পালন করে থাকে। বিশেষতঃ স্ত্রী লোক মানে নিজ লাগে ওষা ব্রত করা আগ্রহী নহই, পুত্র কন্যা ও পতিঙ্কর মঙ্গল কামনা করে ব্রত উপবাস অনেক নিষ্ঠার সহ পালন করতে। এই সাবিত্রী ব্রতর অনেক কিংবদন্তী কথা রয়েছে। এই যেমিতি ধর্মপ্রাণ যুধিষ্ঠির দ্রৌপদী ও ভাতৃগণক সহ বনবাস করুথিবা সময়রে মার্কিণ্ডীয় মুনি তাঙ্ক আগে কহিথিলে যে মত্র দেশর রাজা অশ্বপতিঙ্কর সন্তান সন্ততি নহবারু সে দেবী সাবিত্রীঙ্কু তপস্যা কলে। তপস্যারে দেবী সন্তুষ্ট হয়ে বরদান কলে। সেই কৃপালাভর ফলস্বরূপ অশ্বপতিঙ্কর পাটরাণীঙ্ক গর্ভরু কন্যাটিয়ে শুভলগ্নরে জন্ম হেলা। আনন্দরে পিতামাতা তা নাম রখিলে সাবিত্রী। রূপ গুণরে সাবিত্রীঙ্কর সমকক্ষ কেহি নথিলে। বিবাহ বয়স হেবারু অনুরূপ পাত্র লাগি পিতা চিন্তিত হয়ে পড়লে। শেষরে মদ্ররাজ সাবিত্রীঙ্কু তাঙ্কর প্রিয় সখী মানঙ্ক সহ মনোনীত পতি নির্বাচন করিবাকু রাজ্য পর্যটনরে পঠাইলে। সাবিত্রী বহু নগর জনপদ বুলি বুলি বন মধ্যে গোটিয়ে যুবককু মনে মনে পতি রূপে বরণ করে উয়াসকু ফেরি আসিলে।

সময় বর্তমান সকাল 9টা, শ্রোতা বন্ধু, আরম্ভ করেছি হিন্দি কথাচিত্র গীতার কার্যক্রম। কার্যক্রমের আরম্ভে শুনন্তু সোনু নিগম এবং অলকা ইয়াগনিক যুগল কণ্ঠে, গীত রচনা সমীর, সঙ্গীত সংযোজনা অন্ন মল্লিক, কথাচিত্র ওম জয় জগদীশ।

আসন্ত শুনিবা স্বামীঙ্ক গীত রচনা এবং হিমেশ রেশমিয়াঙ্ক সঙ্গীত নির্দেশনার দ্বৈতকণ্ঠরে অলকা ইগ্নিক এবং উদিত নারায়ণ কথচিত্র ওয়াদা।

শেষ হইল হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম। শ্রোতা বন্ধু, এথার আসন্তু শুনিবা কতটি ওড়িয়া কথাচিত্রর গীত। প্রথম গীতটি মহম্মদ আজিজ এবং অনুরাধা পড়ুয়ালঙ্ক কণ্ঠরে, গীতরচনা নিজাম, সঙ্গীত পরিচালনা রাধাকৃষ্ণ ভঞ্জ, কথাচিত্র মানিনী।

শেষ হইল আমার কথা চিত্র কার্যক্রম। শ্রোতা বন্ধু, সময় বর্তমান দিন 10টা হওয়া যাচ্ছে। আমার পরবর্তী প্রসারণ প্রথমে হিন্দি সমাচার এবং পরে ইংরেজি সম্বাদ কার্যক্রম রিলে করে প্রচার করছু আকাশবাণী দিল্লি কেন্দ্রর অল্প সময় মধ্যে।

শ্রোতা বন্ধু, আজ হচ্ছে পবিত্র দিবস সাবিত্রী অমাবাস্যা। বিশেষ কার্যক্রম খোলা ছাড়কার স্বতন্ত্র প্রসঙ্গ এখন তাহলে আসন্তু আও বিলম্বন করে আগকু বড়া। মেঘমেদুর রজনী বাপা মাঙ্ক একমাত্র অলিঅল কন্যা গালরে হাত থাপি বসেছি চিন্তার। পিতা গৃহক পশি আসবা দেখি কহিলি, ঝিওর এইপরি অবস্থা, মারি তো চিন্তার কারণ কণ? কথা কহিলে, হে পিতা, আপন মোর ভবিষ্যৎ বিষয়ে কেবে চিন্তা করছেন কি? কন্যার মন কথা পিতামাতা হি বুঝতে। চিন্তার কলাবাদল ঘটি আসিলা পিতা। বিবাহর বহুদিন বিতি যাতে স্বামী স্ত্রী উভয় নিপুত্রিক থার 18 বর্ষ কাল অগ্নিহোত্র যজ্ঞ দ্বারা ও দেবীঙ্কু পূজা সন্তুষ্ট করে এই দিব্যগুণ সম্পন্ন বিচক্ষণ পরমাসুন্দরী কন্যাটি প্রাপ্তি হয়েছিল। এইপরি অসাধারণ গুণ সম্পন্ন কন্যা উপযুক্ত বরপ্রাপ্ত সন্ধানের দূত মানুষ প্রেরণ করেছেন সমস্তে, কিন্তু অসফল ঝিওর ভবিষ্যৎ কণ বুঝি হো না। দৈব কাহিকি এপরি দাউ সাধুছি? এই যে পুত্রী ও পিতাঙ্ক কথোপকথন উপরে বর্ণিত সেই কন্যা হলে মদ্রদেশ্বর রাজা অশ্বপতি এবং মহারাণী মালতীঙ্ক একমাত্র পুত্রী সাবিত্রী। সাবিত্রী দেবীঙ্ক আশীর্বাদর কন্যাটি জন্ম হয়েছিল বলে পিতামাতা দেবীঙ্ক নামানুযায়ী কন্যার নাম দিয়েছিলে সাবিত্রী। শৈশবরে সাবিত্রীর শারীরিক ও মানসিক অভিবৃদ্ধি দেখি রাজা ও রাণী ভাবুলে যে সতীগণ লক্ষ্মী মর্তরে এক সুন্দরী অপ্সরা রূপে জন্মগ্রহণ করছেন কি? নিজিবা এক সঙ্গীতময় বিরতি, আগক এ বিষয়ে আহরি জাণিবা।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
3: কার্যক্রমর শেষরে শিল্পী তীর্থানন্দ মহান্তিঙ্ক কণ্ঠরে গীত রচনা বৃন্দাবন জেনা।

0: Akashvani at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 রে তৈরি হইতিলা, রাইট? হেলে এই পর্যন্ত এতে স্ট্রং কেমতি আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইতি পাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি, এবং আজি মধ্য চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিড়ি।

নমস্কার বহুরা মুখ্য সম্বাদ 2036 মসিয়া সুদ্ধা 100 নিউট মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী সচেতন আজ পালন করে এবং ভীমভৈ পঞ্চায়েত নিজ উত্তোলন করে প্রতিষ্ঠা মাঝি কহিছন্তি

গীত পরিবেশন করবে রাজমা অমান্ত্য সুনামতে অমান্ত্য সাথী। জেলা হালচাল ক্রম শুণবে সম্বলপুর জেলা সম্পর্কে রাতে সাতটা বাজি পঁচিশ মিনিটে আকাশবাণী কটক কেন্দ্র। রাতে সাতটা বাজি তিরিশ মিনিটে রয়েছে চাষবাস কার্যক্রম। কার্যক্রম চিঠি পাইছে শুণবে রাতে আটটায়। হিন্দি ভক্তি গীত প্রচার করবু রাতে আটটা বাজি পনেরো মিনিটে। কার্যক্রম স্পোর্টস স্ক্যান রাতে আটটা বাজি তিরিশ মিনিটে। নটা বাজি পনেরো মিনিটে স্পটলাইট আকাশবাণী দিল্লি। রাতে নটা বাজি তিরিশ মিনিট শুণবে অখিল ভারতীয় নাটক আকাশবাণী কটক কেন্দ্র। রাতে দশটায় রবিভাষরীয় সঙ্গীত সভা আকাশবাণী দিল্লি। এ আসন্তকালের কার্যক্রম সম্পর্কের সূচনা।

0: শ্রোতা বন্ধু আজির কার্যক্রম কু প্রযোজনা এবং পরিচালনা করিতিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে আমি থিলু মু নিহার বালা পট্টনায়ক
1: এবং মু বিজয়লক্ষ্মী পত্রী
0: আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু।

এতে বেড়ে যায় কার্যক্রম রেলিগুলি প্রচার কল আকাশবাণী কটক কেন্দ্র আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণী ভবানীপাটন কেন্দ্র প্রচার করুছ সমবেত কণ্ঠে দেশবন্দনা প্রথম গীতটি রাধানাথ রায়ের রচনা।